0: বললে চলে আর
1: দেখতে দেখতে পান্থ কি রাজ করেগা রাজ করেগা চুল তে নিশান হ্যাঁ লাগ তে দিবান হ্যাঁ বোলে সো নিহালো ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ।